কেশদাই আসের বাগমুরে খারাপ আসেন মাতিন কোষে মেত বাবা আসেন রোহাত আসেন মানক মিল বানি আসেন মানক মোশাইন মোশাইন বানেন ভয় ভয় ভয় মিছিল কে